আরে মাত পিতা পাই সুত বন্ধক আর কোন গ্রহ কি না রাও তন্তে প্রাণ হোত জব নারে তের কো প্রেত পুকার আজ ধরি কো নে রাখে করতে দেখ নিকার নিজ কৃষ্ণা।

পাও, যো কিছু কোয়া সব কিছু তুজতে, তেরি সব শুনাই, তেরা অন্ত না জানা মেরে সাহেব, মেন অন্ধলে ক্যা শিকরাই, ক্যা হো কথি কথে কথ দেখা, মেন অকথ না কথ না যাই, যো তুদ পাবে সোই আখা, তিন তেরি বড়াই, কেতে কুকর হো বেগানা, হো কায় স্তন পাই, ভগতহীন নানক।